কাসাই নে গরুলা পাখি বই বই নে কমিল খানে কাঁচাই মানে কাসাই বই বই নে কমিল না দুদা জানা না তারুদা জানা সাই মন কামিল দবিলে রুদায় বঞ্চু রুদায় রুদায় সাই মন কামিল এগার সালা একাই গার নালা একাই গার লে খানে কাঁচাই মানে কাঁচাই একাই গার লে লুগা ধুনি সাবন সাবন ধুনি পানি মন ধুনে কেলে ও চাঁদি কলোলা কে বয়ে কলা মন ধুনে কেলে ও চারি লাই কটক তিন লাই রাত মাট থামায় কড়ক কমের আপা কো জানো ডাটে মারি জানো থামায় কড়ক কমের গার গারি খাও কি বিদে চালি যাও কি দমন দমন থামের

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসাবির মাউরি করসা বিতরে অগল ছেউথাল আম্রো বেটাই গারাই দিঙে সাইলাঙ সরি দেউতালে দিবানে বকে বানাই পানে ও কি সাইলাঙ্গা সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকি রে রড় কথিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রড় কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতে নি খবর দিন কদিন

সারি ছয়ন রাজা নমস্কার সারে দৌলত লে পরিপূর্ণ হোস পবন যাই নাই পরে কাগারে মন রাখুন সবলে দুর্যোধন সমান।